0: আগে জেনে নিই। দ্য ফার্স্ট ওয়ান বল,
1: কৃষ্ণা ওয়াদি ফা, তুই ও চুজে ফা।